0: কেন ভাবেন অকারণে বংশী বাবু? ও কল জো থা কল রহা হোগা, আগে কি সোচ ক্যা হোগা, আরে কল জো থা কল রহা হোগা, আগে কি সোচ ক্যা হোগা, টুটি পুরানি ঢপলি পে তু কল কা মরসিয়া মত গা। আরে ভাই নিকল কে আ ঘর সে আ ঘর সে, আরে ভাই নিকল কে আ ঘর সে আ ঘর সে, আরে ভাই নিকল কে আ ঘর সে আ ঘর সে, আরে ভাই নিকল কে আ ঘর সে আ ঘর সে।
1: কিশোর কুমার কি আওয়াজ মে গীত আবি আপ সুন রহে থে নিউ দিল্লি। ফিল্ম কা নাম থা, শৈলেন্দ্র নে ইসে লিখা, শঙ্কর জয়কিশন কি তর্জ।